সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, আজি আহাৰ মাহৰ 12 দিন, 2026 খ্রিস্টাব্দর, আজি জুন মাহৰ 21-7 দিন। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ ত্ৰয়োদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:36:41 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:15:12।

0: Satish Sohan.
1: Man proposes and God disposes. Well, Dr. Chaudhary, Jiti Shihu Kantanak, Ajistini Bosaragoti, E. Dui Hatede Matti Garbhurpura, Pritidir Bukulayanisil, Jar Pitri Matri, Murea Mantranak, Murea Ghor Sabulayahi, Jodi Sheyat Matra Kantanak Heru Abulagahar, Tente Dr. Chaudhary, Rit Note Nomin Sain, E. Amangala Purba Bhak Mahin, No, it is ominous.
2: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
4: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
5: প্রিয় শ্রোতা, গুৱাহাটীৰ শিলপুখুৰীৰ দীপক সংঘৰ সৌজন্যত অহা 2 জুলাইৰ পৰা 7 জুলাইলৈ বৰগীত, বনগীত আৰু লোকগীতৰ কৰ্মশালাৰ আয়োজন কৰা হৈছে। সমল ব্যক্তিসকল হ'ল গুণীন্দ্ৰনাথ ওজা, প্ৰণীতা বৈশ্য মেধি, অসীম জ্যোতি বৰুৱা, ধৃতিশ্ৰী দেৱী আৰু বীণা বৰঠাকুৰ। প্রতিদিনে পুৱা 10 বজাৰ পৰা শিলপুখুৰীৰ দীপক সংঘ প্রাঙ্গণত কর্মশালা অনুষ্ঠিত হব। অংশগ্রহণকারীসকলৰ বয়সৰ কোনো নির্ধারিত সীমা নাই। সবিশেষ জানিবলৈ আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰে 7086338917-98641-55478 নম্বৰত। আমেরিকান লেখক, রাজনৈতিক কর্মী তথা উদ্যমী বক্তা হিসেবে বিশ্ববিখ্যাত বিশেষভাবে সক্ষম নারী হেলেন কেলার 1880 চনৰ আজিৰ তাৰিখতে তেখেতৰ জন্ম হৈছিল। তেখেতৰ উপজা দিনটো হেলেন কেলাৰ দিৱস হিচাপে পালন কৰা হয়। এই দিৱস পালনৰ তাৎপৰ্য তথা হেলেন কেলাৰৰ প্ৰেৰণাদায়ক জীৱনৰ কিছু কথা কৈছে শিশু সাৰথীৰ বিশেষ শিক্ষক দীপম দাসে।
6: নমস্কাৰ, প্ৰতি বছৰে 27 জুনত আমি হেলেন কেলাৰ ডে পালন কৰোঁ। আজি হেলেন কেলাৰ দিৱস উপলক্ষে আমি হেলেন কেলাৰৰ জীৱন আৰু বধিৰান্ধতা বা ডেবলাইণ্ডনেছ সম্পর্কে কিছু কথা স্মরণ করি। হেলেন কেলার আছিল বিশ্বৰ অন্যতম অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। শৈশবতে দৃষ্টি আর শ্রবণ শক্তি হেরুয়ায়ও তেও শিক্ষা লাভ করে লেখিকা, বক্তা আর সমাজ সেবিকা হিসাবে বিশ্বজুড়ি পরিচিত হয়েছিল। তেওঁর জীবনে দেখুয়াইছে যে সঠিক সহায় আর সুযোগ পালে প্রতিজন ব্যক্তিয়ে নিজের সম্ভাবনাক বিকশিত করব পারে। বধিরান্ধতা বা ডেবলাইন্ডনেস হৈছে এক বিশেষ অবস্থা যত এগারী ব্যক্তি একেলগে দৃষ্টি আর শ্রবণজনিত বাধার সম্মুখীন হয়, কিন্তু ইয়ার অর্থ যোগাযোগ বা শিক্ষার পর বঞ্চিত হওয়া নয়। বধিরন্ধ ব্যক্তি সকলেও বিভিন্ন যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে নিজের ভাব প্রকাশ করবো পারে, যেনে ব্রেইল লিপি ইউজ করে, সাইন ল্যাঙ্গুয়েজ, টেক্টাইল সাইন ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট কিউজ, টেক্টাইল কিউজ, লিপ রিডিং, টেডোমা, প্রিন্ট অন পাম আদি পদ্ধতির সহায়ত আনের লগত নিজের মনের ভাব প্রকাশ করব পারে। সকলের বাবে সমান সুযোগ নিশ্চিত করবলৈ এক্সেসিবিলিটি বা সুগমতা অতি গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তথ্যর সহজ প্রাপ্তি আর বাধামুক্ত পরিবেশ গড়ে তুলি আমি এখন অধিক সমতাপূর্ণ সমাজ নির্মাণ করব পারো। হেলেন কেলার দিবসত আহক আমি সকল ধরনের সক্ষমতা সম্মান জানাই এখন অধিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার সংকল্প লোক। ধন্যবাদ।
5: আমার সঙ্গে সেয়া আছিল দীপম দাস।
7: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
8: হয়,
7: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি? গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
8: ও,
7: তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
8: নহয়ও,
7: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
8: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
7: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী। ইতিহাসৰ পাততে ভুমুকি মাৰিলে আমি আৰু পাওঁ, ভাৰতীয় নৃত্যশিল্পী অমলা শংকৰৰ জন্ম হৈছিল 1919 চনৰ আজিৰ তাৰিখতে। সুৰকাৰ, সংগীত পৰিচালক, কণ্ঠশিল্পী ৰাহুল দেৱ বৰ্মনৰ জন্ম হৈছিল 1939 চনৰ আজিৰ তাৰিখতে। ভাৰতীয় ট্ৰেক এণ্ড ফিল্ডৰ ৰাণী, গোল্ডেন গাৰ্ল, পায়লি এক্সপ্ৰেছ ৰূপে খ্যাত, পিলা ভুলাকান্দে থেক্কে পৰাম্বিল উষা সকলোৰে মাজত

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো লক্ষী শইকীয়া কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা কৰবী হাজৰিকাৰ, প্ৰযোজনা খগেন মহন্তৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থ্রাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিং এর বাবে আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
4: চিন্তা কিয় করিম, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
3: কোন ঠাইও?
4: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
4: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
5: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
4: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
2: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
6: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
7: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
6: পিছে এনে যত্ন কত পালি?
7: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
6: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
7: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবিৰ, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
6: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
7: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
8: বেমাৰ ভাল হোৱাৰ পৰা বৰ ফুটনি দেখোন তোৰ। কথাটো কি?
9: নহব কিয়, হোমিওৰ চিকিৎসাই মোক নতুন জীৱন দিলে যে।
8: তাৰ মানে?
9: মানেটো হল হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
8: তাত কি হয়?
9: হেৰ নহয় কি, যক্ষ্মা ৰোগ ধৰা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধাৰণ বহিৰ্বিভাগ, সুলভ চৰকাৰী হাৰত ঔষধ প্ৰদান আৰু পৰীক্ষাৰ লগতে বিনামূলীয়া পৰামৰ্শ। আৰু তোৰ যদি বিপিএল কাৰ্ড আছে তেতিয়াহলেতো গাখীৰতে মহৰ খুটি।
8: মানে
9: তোৰ কাৰণে সকলো বিনামূলীয়া।

0: আমি কিছু অংশ শুনালো, গীতটির কিছু অংশ শুনালো, কারণ আমার আর পনেরো মিনিট সময় আছে, আর কিছু কথা পাতি লাগবে। জয়া বাইদেউর ওসরলে আমি আহিম। বিপুল তালুকদার ব্রজেন্দ্রাল সেবা জানাইছো, তেও যতে আছে শান্তিত থাকক। এগারী শ্রোতাই এটি বার্তা দিছে, আপনার নাম তো কিউ কে আহমেদ বলে পালো, আসলে আপনার নাম তো প্রকৃততে কি মানে সম্পূর্ণকে নজানিল। তখেতর মৃত্যু দৈনিক ওলা বাতর শিরোনাম আছিল ব্রজেন বড়ুয়া, একটা বাঘর মৃত্যু উল্লেখ করেছে। বকুলি বৈশ্য ব্রজেন বড়ুয়াদেবর স্মৃতি দিবস একাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি, নিরুপমা গোস্বামী বরঠাকুর, উত্তম কুমার রয়, পরিস্মিতা, আপনি অনুষ্ঠান শুনে খুব ভাল পাইছে, নজনা কথা জানিব পারিছো, অর্চিতা কলিতা, আপনি পরিস্মিতা বলে আসছিল, শেওয়ালী চক্রবর্তী শর্মা অনুষ্ঠান শুনে আছো, বড় সুন্দর অনুষ্ঠান, বহুত নজনা কথা জানিব পারিছো, ব্রজেন বড়ুয়াদেবলে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছো, রেবন নাথ আপনার বার্তাখিনি পড়ছো, দুই এটা যদি রয়ে যায় আপনাদের বেয়া নাপাব, রিনু ভট্টাচার্য আপনার বার্তা পাইছো, আসলে স্ক্রিনত মো মোবাইল যেহেতু আজ চাই আছো, দুই এটা বার্তা হয়তো রয়ে যাব পারে, কিন্তু আপনাদের সেই বেজার নকরিব। আর আজি যেখানে আমি কথা পাতিছো, আমি চেষ্টা করছো ব্রজেন বড়ুয়াদেবক জানিবলে কিছু কথা সকলে জনাক আমি পাতিবলে। আর আজি যেহেতু মনাই বাইদে একটা কথা কলে যে এনেকা এখন কিতাব আছে, সেই কিতাবখনের কপি এটা আমি নিশ্চয়ই সংগ্রহ করি, আর নয় আপনি যেটা কইছে এই কিতাবখন পুনের এবার মুদ্রণের একটা ব্যবস্থা করার একটা প্রয়াস আপনাদের সকলে মিলি একটা প্রয়াস করবা যায় নহয়নে, আর এটা একটা ডাঙর সম্পদ হয়ে থাকবে। আর যখন সারেগামার যে কপি, এই কপিটো আজিকালি পাবলই নাই, মোটাতো নাই, আলোচনী বন্ধ হয়ে গেল, কিন্তু সেইটো খুব জানিবলগীয়া বহুত কথা আছে। বাইদেউ কিবা কব?
1: সেইখন মোৰ তাত যিখন মানে সংরক্ষণ করে থাকো, সেইখন মানে আমার হেৰি কি আছিলে, মই পাহৰিলো মুহূর্ত, তেখেতে এটা হেৰি আমার ডাঙর কবিজন
2: নবকান্ত বৰুৱা,
1: হীৰেণ ভট্টাচাৰ্য স্যার, তেখেতর টোকাত মানে আছে ব্রজেন বড়ুয়া বুলিয়ে কৈছে, এখন ডক্টর বেজবুড়া এখন কিয় মানুষে চাইছে, এখন এখন বেসলেস সিনেমা, ব্রজেন বড়ুয়ার মন্তব্য কৈছে, ইমান বেয়া সিনেমা এখন রাইজে কেনেকে লব পারে, মই তে ললিতাখন হৈছে, এখন কিন্তু ইমান মেসেজ আছে, এখন কিন্তু রাইজে কমকে ললে, এবার সেখানে উপজাখন তেতিয়া লোকেশন বিচারি আছিলে, তাত কৈছে এবার যখন সিনেমা চাই মানে করিম, সেখন মানে যেন রাইজে লয়, আর কারণ মো গাঁর পটভূমি, গাঁর একটা মহাজনে কি কেনেকে সহন করে সেইটোর উপর করেছো, তো এবার রাইজে লব লাগিব, তেওঁ মতে ডক্টর বেজবুড়াখন মানে এখন জাস্ট এনে হেৰি সিনেমা, এখন রাইজে লব না লাগিছিল, কিন্তু রাইজে সেইখনে ললে, মানে সেইটো পড়ি মই আচৰিত পাইছো, তেখেতে কারণ ইমান ডাঙর মানুষ এজনে লিখিছে,
2: গোটেই পৃথিবীতে পড়া নাই, যখন সিনেমা পরিচালক জনে ভাবছে এখন মই এনেই করলো এখন সিনেমা, সেইখনে বিরাট

0: ভালকে দর্শকে ললে আর খুব কষ্ট করে এখন মেরা নাম জোকার আমি কব পার ইমান কষ্ট করে এটা সপনের সিনেমা সিনেমা নচলিল সম্ভব নে এজন হেৰি পটকে ভেকচন করে ডাক্তার হয়ে গেল কোনো চিনি নাপালে এনেকা হব পারে নে এনেকা ধরনের কথা কিন্তু মানুষ সেই কথা গুরুত্ব নিদিয়ে মানুষ সিনেমা চাই বিরাট ভাল পালে তার পরিচালনা শৈলী নতুন ধরনের গল্প অসমিয়া সিনেমাত নতুন ধরনের সঙ্গীত নতুন গায়ক নতুন পরিচালক নিপন গোস্বামী সুদর্শন নায়ক পাস করে আছে এই বহুতবিলাক কথা সেই ছবিখনত নতুনত্ব আছে যেটো কারণে তার কাহিনীত যদি অকমান কিবা গন্ডগোল আছে মানুষ সেইটো গুরুত্ব দিয়া নাই সেইবিলাক পার হয়ে গুছি গেছে সিনেমাখনে লৈ গেছে কিন্তু তেওঁ হয়তো খুব মনোযোগেৰে করা এখন সিনেমা ললিতা যত তেওঁ কিন্তু সেইখনতো দর্শকে সিমানভাবে লওয়া নাই এইটো হয় কিন্তু মই ভাবো যে চলচ্চিত্রকারজনের কাম হল তেওঁ সৃষ্টি করে যাওয়া আর কোনখন দর্শকে ললে নললে সেইটো পিছৰ কথা আচলতে সেইটো কোনেও কব নোৱাৰে বক্স অফিস বুলি আমি যেটো কথা কওঁ
1: হয় আৰু বিষ্ণু ৰাভায়ো ব্ৰজেন্দাৰ কথা কৈছে যে ব্ৰজেনৰ গানত অৰিজিনেলিটি আছে বুলি কৈছিলে বিষ্ণু প্ৰসাদ
0: ৰাভায়ে মানে কিমান ডাঙৰ কথা এটা কৈছে মানে
1: ৰমেন দাই কৈছে যে বিষ্ণু প্ৰসাদ ৰাভায়ে কিয় কলে কেনেকৈ অৰ্থটো বুজালে কিন্তু বিষ্ণু ৰাভায়ে কলে অৰিজিনেলিটি আছে তেখেতৰ গানত সেই কথাটো বৰ ডাঙৰ কথা কৈছে
2: পূৰ্বজ্যোতি থিয়েটাৰত তেতিয়া দেউতাই গৈছিলেতো এবাৰ শিকাবলৈ মোৰ মনত আছে মই দেখিছো এজন মানুহক বিচনী মারি মারি বহি থাকে মানে পিছতহে গম পালো যেতিয়া জ্যোতিবী রাজ দাই কিতাপত যেতিয়া লিখিলে আৰু সেইজন মই নিজ চকুৰে
0: দেখিছো
2: সদায় ভাবো সেইজন মানুহ কোন হয় মানে একেলগে পূর্বজ্যোতি থিয়েটাৰ তেখেতে ডান্স শিকাইছিলে দেউতাই ড্ৰামাখিনি শিকাইছিলে মানে সেইটোৰ মানে মানে যেতিয়া দাদাই কিতাপখন উলিয়াইছে তাতে মানে মই মানে নিশ্চিত হলো যে মানে মই দেখিলো সঁচাকে মই সৌভাগ্য মোৰ মানে সৌভাগ্য কি কওঁ আৰু সৌভাগ্য বুলিও এইটো সৰু শব্দ ডিভাইন কিবা এটা বস্তু দেখিলো মই
1: আমাৰ দহ মিনিট সময় আছে মই জয় বাইদেউৰ ওচৰলৈ যাম কিন্তু তাৰ পূৰ্বে যিহেতু ডক্টৰ বেজবৰুৱাৰ কথা ওলাইছে দ্বিতীয়টো চিন শশাংক অলপ এক ডেৰ মিনিট মানৰ আমি সংলাপ আমি ডক্টৰ বেজবৰুৱাৰ শুনা শুনাই ল'ব বিচাৰিছোঁ তাৰপিছত
3: This man, Khuni, Paroma Hajurika, Urafe Dinen Bakshi, Urafe Jaiswal Singh, Urafe Ismail Khan, I must inform the police.

0: Yes, master.
1: মধ্যযুগত তুমি ছবছর ডাক্তারি পড়েছিলা নহয়?
0: Yes, master.
1: আর যেবার তুমি ফাইনেল দিয়ার কথা আছিল সেই বছরতে তুমি সেই সাংঘাতিক কাণ্ডটো করিলা, পুলিশের হাতত ধরা পড়িলা, আর মই তোমাক মাদ্রাস জেলের পর পলুয়াই আনি ফাঁসির হাতের পর রক্ষা করেছো, নহয় জানো?
0: সেইভাবে আপনার ওসব চিরজীবন কৃতজ্ঞ মাস্টার। খোদার কসম, আপনাক মই জীবনত কোনোদিনই বেমানি নকর।
1: কারণ পুলিশ রিপোর্ট মতে তুমি মৃত ব্যক্তি। আমি ভদ্রলোকের দরে জীবন যাপন করবলে বিচরা? আমি দুই সদায় একেলগে থাকিলে যিকোনো মুহূর্তত পুলিশের হাতত ধরা পড়ার সম্ভাবনা, সেইভাবে তুমিয়ে ময়ে আতরি থাকাটো ভাল। তোমাক যদি মই ডাক্তার বেজবুড়ার লগত থাকিবলে ব্যবস্থা করে দিও,
0: মই ইয়াত
1: শুনি যোৱা, ধরি লওয়া, ইয়াত তোমার নাম হব ইকবাল আহমেদর সলনি এই ডক্টর আনন্দ চলিহা MBBS। আমার সুরান কারবার চলাবল
2: হয়। আমি ডক্টর বেজবুড়ার কিছু অংশ আমি সংলাপ শুনিল আৰু আমি 4 মিনিটৰ ভিতৰত অনুষ্ঠান সামৰিব লাগিব। জয়া বাইদেউৰ ওচৰলৈ আহিছো। বাইদেউ, আপুনি একদম ওচৰৰ পৰা পাইছে, যেতিয়া চিনেমাত অভিনয় কৰিছিল পৰিচালক হিচাপে বা আপোনাক যেতিয়া কয় যে এনেকুৱাকে মই বিচাৰিছো চৰিত্ৰটো, কি ধৰণে তেখেতে বুজাইছিল সেই কথাখিনি অকণমান কওকচোন।
3: তেখেতৰ এটা মহান গুণ আছিল, ডাইৰেক্টৰবোৰ সাধাৰণতে যেতিয়া ৰিটেক হয় বা আৰ্টিষ্টবিলাকে ভুল কৰে তেতিয়া কি হয়, ভীষণ খং কৰে আৰু কিছুমান ডাইৰেক্টৰে মিছবিহেভ কৰে, এই মনত থকা

0: বহি দিয়া, এই ডাইলগবোর ভালকে মুখস্থ করবল দিয়া, এই কি আর্টিস্ট আনিলা, এনেকুয়া কিছু শব্দ প্রয়োগ করে যার কারণে আর্টিস্টবিলাকে খুব হার্ড হয়। কিন্তু বরজেন নাই ইমানেই মানে ভাল, ইমানেই সুন্দর ব্যবহার করে, করে পেলায় কোনবাই যদি রিটেক করবলিয়া হল, এই প্লিজ মানে ওসর হেৰি মানে যা হেল্পারবিল কয় এগিলাস পানি আনাসন, ঠিক আছে পানি এগিলাস খা আর অকান বহা, হ্যাঁ বস হল রেডি হলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাস ইমান সুন্দরকে ডাইলগটি দিলে। এবার একটা সরু কথা মানে মানে নিপন্দা কব লাগে জানা, আমার মুকুতা পড়ি শুনি ডাক্তর হল, এই একটা ডাইলগ, মানে ডাক্তর বলে নক কি করো দুবার আমার মানে ডক্টর বলে কো, তো মো নিজরে ইমান বেয়া লাগছে ইংলিশ শব্দ তো কেলে কইসো, তারপর সেই টেকনিশিয়ান বিলাকরও তো দিগদার লাগে ইমান এই বস্তু রিপিট করি আমুক তামুক, তো হেরি বজেন্দা হেরি কইসে তুমি কি বেয়া পাইছা নি, ময়ও ভুল করো এনেকা মোরও ভুল হয়, গতি একো চিন্তা নকরবা তুমি আকো এবার কোয়া হেয়া দেখিছা ইমান দয়া সুন্দরকে কই দিলে। তেনেকে কি হয় আর্টিস্টবিলাক এনকারেজ করে মরম করে সেইব কথার প্রতি তেখেতর কারণে বেলেগ শ্রদ্ধা উপজায়, সবকে সমানভাবে চায় এয়া টেকনিশিয়ান গ্রুপ, এয়া আর্টিস্টর গ্রুপ, এয়া ডাঙর আর্টিস্ট, এয়া সরু আর্টিস্ট, সেইবিলাকক তেও ভাগ নকৰিছিল। আর কোনে খালে নে নাই যেতিয়া খোৱাৰ কারণে হেৰি হয় রেডি হয় প্রত্যেকজন মানুষক তেও খবর রাখে, আমুকে খালে নে বাৰু, আমুক হেৰি পালে নে ভালকে বস্তুটো, আমুকে আমুকে খোৱা নাই যা তেওঁলোকক মাতি আনি খোৱা যোগাৰ দিয়া, বহুত কম ডাইরেক্টর মনতে এইবিলাক ভাল আছিল। আনকি যেতিয়া শুটিং শেষ হব থবলে কোন যাব, কারলোকত কোন যাব ঠিকমতে, হ্যাঁ তালকে চকু রাখে, আর গাড়িখন ঠিকমতে আহিছে নে, আর গৈ তেতিয়া নিহতো মোবাইল আছিলে গৈ পোৱাৰ লগে লগে যে ফোন করব সেইটো না, বেলেগকে দায়িত্ব দি পেলায় ড্রাইভারে হোক বা যিজনে ধর হাতত এনেক করে কয়ে আহে যা ভালকে থুই আহিবা, আর শুটিংর কাইলে ইমানটো সময় আধা ঘন্টা আগত পোয়াকে আহিবা, সেইখানে বুঝছো না চির নমস্য ব্যক্তি, এনেকা মানুষ বহুত ডাইরেক্টর আছে কিন্তু এনেকা পাবলে টান, ভগবানে লই গল। আজি এটাই কথাই কম, তেও যতে আছে শান্তিত থাকো।
1: আমি অনুষ্ঠান সামৰি, খুব ভাল লাগিল, যদি অলপ আমি কম সময় এনেকুৱা লাগিল যে কেনেকৈ সময়খিনি পাৰ হ'ল গমেই নাপালোঁ আচলতে, মই বহুতো গান উলিয়াই থৈ দিছিলোঁ কিন্তু মই শুনাব নোৱাৰিলোঁ, কথাখিনিৰ মাজত এনেকৈ বহুত তথ্য আমি গম পালোঁ। ধন্য ধন্য ব্ৰজেন্দাৰ জীৱন বুলি জগত বসুমতাৰী লিখিছে, পৰমানন্দ মজুমদাৰে কৈছে হীৰেণ ভট্টাচাৰ্যই উলিয়াইছিল আমাৰ মাজৰ ব্ৰজেন বৰুৱা নামৰ পুথিখন, মধুচন্দা শইকীয়া বৈশ্য আকাশবাণী গুৱাহাটী কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে যে এনেকুৱা এটা অনুষ্ঠান আজি আমি প্ৰচাৰ কৰিছোঁ। বৰ্ণালী ভালদৰে কৈছে ষ্টুডিঅ'ৰ মজিয়াত মনামীক দেখি খুব ভাল লাগিছে, বৰুৱাৰ সংখ্যাৰ কুইজ কৰোঁতে মনামীৰ পৰা ব্ৰজেন্দাৰ বিষয়ে বহুত কথা জানিছিলোঁ, ব্ৰজেন্দাৰ প্ৰত্যেকখন চিনেমাই মই চাইছোঁ বুলি বৰ্ণালী ভালদৰে কৈছে। অৰ্পণা দাসে খুব ভাল পাইছে, গীতিমণি বৰা, দিলীপ ডেকা, অজয় চক্ৰৱৰ্তী, আজিৰ অনুষ্ঠানটো যেন জীপাল হৈ পৰিছে সময়খিনি, নিৰুপমা গোস্বামী বৰঠাকুৰীয়াই ব্ৰজেন বৰুৱাদেৱৰ স্মৃতি অনুষ্ঠানে খুব ভাল পাইছে, বিশেষভাৱে ভাল পাইছে, আৰু তথ্য সমৃদ্ধ কথাৰে অনুষ্ঠানে জীপাল করে তোলার বাবে আপনার আটাইকে ধন্যবাদ জানাইছে, আমিও ধন্যবাদ জানাইছো মনামী বাইদেউ, জয়া বাইদেউ, নয়নদা সকলকে ধন্যবাদ জানাইছো, ডিম্পল, শশাঙ্ক, মিতালী, জলি ভট্টাচার্য, নিয়ন্ত্রণ কক্ষ, ট্রান্সমিটার থাকা সকলকে ধন্যবাদ জানাই আজির এই বিশেষ প্রভাতী তরঙ্গ ইয়াতে সামরি আমি উভতি গেছো আমার মূল স্টুডিওলে, নমস্কার
0: নমস্কার।
2: প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি শুনিলে।

0: যাযাবরী জীবনত বিরামহীন যাত্রায় বিশ্বর প্রান্তে প্রান্তে ভূপেন হাজরিকায় কঢ়িয়ায় ফুরিছিল মানুহক ভাল পোৱার বাণী।
1: বিশ্বর প্রান্তে প্রান্তে বর্ণবৈষম্য, ধনী দুখিয়া, পুঁজিবাদ, সমাজবাদ আদির উপরি দেশে দেশে চলিছিল রজাঘরিয়ার শোষণ তোষণ আর আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার বেহা। পশ্চিমিয়া বগালোকে সুনিয়োজিত আর সুপরিকল্পিত হাতুরারে এশিয়া আফ্রিকার লোকক কলা মানুষ বলে মুকলিক তিরস্কার করেছিল, দমন করেছিল। শৈশবতে এনেবর

আমেরিকাত থকার সময়ত ভূপেন হাজরিকায় আমেরিকার গণ অধিকার আন্দোলনের জড়িত আফ্রিকান আমেরিকান গায়ক আর অভিনেতা পল রবসনক লুকাই লুকাই লগ ধরবলে গৈছিল। সেইবাবে বহুতে কমিউনিস্ট বুলি ভাবিছিল। পল রবসনে সেই সময়তে গড়ি তোলা উগ্র রক্ষণশীলতা বিরোধী আন্দোলনের প্রতি ভূপেন হাজরিকার নৈতিক সমর্থন আছিল। পল রবসনের প্রভাবত প্রভাবান্বিত হয়ে ভূপেন হাজরিকায় কৈছিল, তেওঁৰ গীতে আমাক বিদ্যুৎ প্রবাহর দরে চুই গল, বিজুলী সঞ্চারে সহস্র রাইজ যেন উদ্বুদ্ধ হল বর্ণ বৈষম্যর বিরুদ্ধে যুঁজিবলৈ। ভূপেন হাজরিকায় পল রবসনের বিখ্যাত গীত উই আর ইন দ্য সেম বোট ব্রাদার ভাষাত এনেদরে লিখিছিল।

0: মৈত্রী, সংহতি, প্রগতি আর সম্প্রীতি আছিল ভূপেন হাজরিকার গীতর অন্য এক বৈশিষ্ট্য। দেশে দেশে, শহরে নগরে, গাঁয়ে গাঁয়ে গীতর সভাত শ্রোতা জনতার এধানি মরম বিচারিছিল জিরণিবিহীন ভূপেন হাজরিকায়। তেওঁ প্রতিটি গীতর মাজেরে সমাজলৈ দি গৈছিল ন ন বার্তা।
1: ডক্টর ভূপেন হাজরিকা আছিল সর্বহারা, শোষিত, নিষ্পেষিত, কৃষক, বনুয়া, হালুয়া, হজুয়ার কণ্ঠ জনতার শিল্পীগৰাকীয়ে গীতর মাজেরে সমাজের সঁচা মানুষক প্রতিনিধিত্ব করবলৈ প্রয়াস করেছিল। দেখিও নেদেখা হয়ে থাকা চেতনাবিহীন জনার চকুত বিচারিছিল মুকুটির উজ্জ্বল জ্যোতি।

আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত শিরে আকাশ পরশাকুলাশিল বোরে যুগ যুগ আছে উন্নত শিরে ভাবে সরু সরু মানুহ।

0: শ্রীকান্ত স্যার, আমি বাৰু এতিয়া আই আই টি দিল্লীর আপনার প্রফেসরক লগ পাবলে আহি আছো নেকি?
1: হয় সুবেদার রাঘব, আমি তাতে প্রফেসর রমনক লগ পাম।
0: কিন্তু শ্রীকান্ত স্যার,

0: আপুনিতো আই আই টি মাদ্রাস মানে চেন্নাইতহে পঢ়িছিল, তেতিয়া আমি কিয় দিল্লীত লগ হবলৈ গৈ আছো? প্রফেসর রমন স্যার ইয়ালৈ ট্রান্সফার হয়েছে নে আন কিবা কথা আছে?
1: তেওঁ আই আই টি মাদ্রাসতে আছে। কিন্তু রাঘব, আপনি বোধ করো কৃত্রিম বুদ্ধিমত্তার ইন্টারন্যাশনাল কনফারেন্সর পোস্টারব লক্ষ্য করা নাই। কনফারেন্স দিল্লীত হয়েছে আর প্রফেসর রমন স্যার ইয়ার মুখ্য অতিথি হয়ে আছে, হল ইয়ার মুখ্য বক্তা। কৃত্রিম বুদ্ধিমত্তায় দেশক আগুয়াই নিয়াত অরিহণা যোগার সম্মানিত করা হব।
0: ও হয় নাকি? বহিয়া। গতি ক্যাপ্টেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকো তার মানে পর্যালোচনা করে থাকা হয়েছে, কিন্তু আপনি ঠিকই আছেনে বারু?
1: মই ঠিকই আছো, কে সুদিলে?
0: শ্রীকান্ত স্যার, আপনার মনত আছেনে কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা করাটো হসপিটালত নিয়মৰ দৰে আছিল আর ইয়ার বাবে আপনি আঘাত পাবলগীয়াও হয়েছিল?
1: সুবিধা রাঘব, পাহরি না যাব যে মই আপনার এগারী সিনিয়র অফিসার আর আপনি মূর ধেমালি করবলে আছে।
0: নাই নাই নাই ক্যাপ্টেন শ্রীকান্ত, মানে মই আসলতে সেইটো ভাবি কোৱা নাছিল।
1: সুবিধা রাঘব, আপনার মোটক বেশি অভিজ্ঞতা আছে, মই পিছে ধেমালিহে করেছিল। ও সুবেদা রাঘব, আমি অডিটোরিয়াম আহি পালোহিয়ে, মই এবার ওয়াশরুমৰ পৰা আহিব লাগিব, আপুনি অকণমান ইয়াতে রক।
0: স্যার চিন্তা নকৰিব, লাহে লাহে যাওক, আমার হাতত এতিয়াও যথেষ্ট সময় আছে।
1: সুবেদা রাঘব, বলো সোনকাল করব লাগে।
0: শ্রীকান্ত স্যার, এম্বুলেন্স আহি পালেহি।

0: ধন্যবাদ। খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, খুবই ভাল লাগিলে। তুমি যেহেতু মঞ্চ অনুষ্ঠান সমূহ করা, তার আঁৰৰ কাহিনী অকণমান জানিব বিচাৰি, বা আৰম্ভণি কেতিয়া হৈছিলে?
1: প্ৰথম যেতিয়া মঞ্চত মই গান গাইছিলোঁ, খুব সৰু আছিলোঁ মই, তেতিয়া গানৰ আনুষ্ঠানিক শিক্ষা মই গ্ৰহণ কৰাই নাই। মোৰ দাদা এজনে মোক মানে এনেই অকস্মাতে ক'লে বোলে তই

0: সঙ্গে। খুব সুন্দর করে গীতটি পরিবেশন করলে প্রিয় শ্রোতা, ন প্রতিভা অনুষ্ঠানটির পর মই শ্রুতি ইমানতে বিদায় লৈছো। নমস্কার।
1: ইমানপুরে শ্রোতাসকলে নতুন প্রজন্মর এগৰাকী প্রতিশ্রুতি সম্পন্ন কণ্ঠশিল্পী অনামিকা দাসর সৈতে শ্রুতিরেখার কথোপকথন শুনিলে।
2: আমার যুববাণীর পৰা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল। অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ।

2 মিনিটত গ্রীষ্মকালীন বিভিন্ন রোগ আর ইয়ার প্রতিকার বিষয়ক এটি ফোন ইন অনুষ্ঠান প্রচার করা হব। অনুষ্ঠানত ভাগ লব শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মৃদুপবন শইকীয়ায়। শ্রোতাসকলে অনুষ্ঠান চলি থাকার সময় 03612661876 আর 94354052 নম্বর ফোন করে বিষয়টি সন্দর্ভ চিকিৎসকগীর সুত্র পোনপটিয়াক কথা পাতি পারিব। অনুষ্ঠানটির আঁত ধরব জিন্তিরাণী ডেকায়।

চাইনা টাইপের লিয়াও ঝাওফুক 21-9, 12-21, 21-8 গেমত পরাস্ত করে সেমিফাইনেলত প্রবেশ করে। সেমিফাইনেলত রৌনক চৌহানে চীনা টাইপের সু লি ইয়াংর বিরুদ্ধে খেলিব। আনহাতে কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনেলত জাপানের ইউদাই অকিমোটোর বিরুদ্ধে অবতীর্ণ হব। মহিলার সিঙ্গলসর সেমিফাইনেলত দেবিকা সিহাগ আর দ্বিতীয় বাছনির লিনে খ্রিস্টোফারসেন মুখামুখি হব। লন্ডনের লি ভেলি হকি এন্ড সেন্টারত যা নিশা অনুষ্ঠিত FIH প্রো লীগ হকি প্রতিযোগিতা ভারতে পাকিস্তানক 7-1 ব্যবধান পরাস্ত করে। খেলখনের প্রথম 15 মিনিটত পাকিস্তানের আবু বাকরে পেনাল্টি কর্নারের জড়িয়ে প্রথম গোল দিয়ে। ইয়ার পাছর 15 মিনিটত ভারতের সুখজিৎ সিং আর হরমনপ্রীত সিংয়ে এটা গোল দিয়ে খেলখনত সমতা স্থাপন করে। ইয়ার পরবর্তী সময়ত হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার পল আর দিলপ্রীত সিংয়ে এটাকৈ গোল দিয়ে। প্রতিযোগিতাত কাইলৈ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হব। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেটা আকবর পড়ে দিছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিদিনিয়া ভ্রমণসূচীরে সিসিলিলৈ রওনা হয়েছে। সিসিলিয়ে রাষ্ট্রসংঘৰ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদৰ বাবে ভারতে জনায় অহা দাবীলৈ সমর্থন আগবঢ়াইছে। SIR প্রক্রিয়ার গণনাপত্রের 100% ডিজিটাল রূপ দিয়ার ক্ষেত্রে মিজোরাম 16 রাজ্য আর 3 কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভিতর প্রথম রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। আর ভারতের দেবিকা সিহাগ আর রৌনক চৌহানে US ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনেলত প্রবেশ করেছে। আমার এটার বাতর ইমানতে শেষ হল। পরবর্তী বাতর বিয়লি 3 বাজার।

0: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
0: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্য, সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
2: তেন্তে ময়ো এবাৰ যাব লাগিব।
0: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শ্ৰোতাসকলে আধুনিক গীত শুনি আছে তৰালী শৰ্মাৰ কণ্ঠত।

নাকে আকাশবাণী গুয়াহাটি বেটার জিঠা কেঠামপনা বাঙালি এরন রংপি মিনিষ্টার কে হয় হিমন্ত বিশ্ব শর্মা পেন স্টেট আলং আন সোসে কাপেচান ইন্ডাস্ট্রি লাপেন চোকামাওয়ার সাই কাপি দোপনা কেমাং পেন জাপান আ ইন্ডাস্ট্রি মাতে সাই হেম হে হুই পেন কাচি আপ লাপেন কাচেরাপ সেরয় বাজি পুসি নিংকে থেয়ালাম পাকলাং পন জাপান মিনিষ্টার সরপু সানায়ে তাকাচি পেন আসাম না কংগাই কাপা বেপনা ফি পাতুমি ইন্ডিয়া লংকে দো জাপান দেরাডুলার কেউচি অনু পেন টেলিফোন পেন কাচিংকি পনা ফিসি মিনিষ্টার কে হয় পেন বাংসালাম পাকলাং পন হামভাঙা মিডিয়া লং কিপিপন আবির ইসিয়া বীরতা লং আলাংলিকানিং জেপনকে জাপান আদের আদুলার পেন কাচিং ওয়াইপন লং ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর সাই আরাং ইন্ডাস্ট্রি আহরমু কাপাটেঙ্কা হে হুই কার্সেকজিৎ আরেন হিন হিন কাচেরাপ চিতো আন সুসে কাপাংডাং কাপে চাঁদ লাপেনকে আলি কাপে লং পনারেন নাট নাট পেনটা কাচিক্রয়ালাম চেপেকলাং পন্দ স্টেট আটোয়ার সাই আরাং কাচিংথু রানাথু ক্রিস সিরকেপ কাপচিক্লোপম আসন বেন তিনিসুকিয়া ডিস্ট্রিক্ট আলং কাসলাম এ টি রোড লাপেনকে শ্রীপুরিয়া কাপাচিক্লো ফ্লাইওভার পিন ইংপুপন বাংসকাংপু পনা যাই মেকালং সা আ ট্রাইব লাপেনকে আদিবাসী কাহরা ই সাইকাম মিনিস্টার রামেশ্বর তেলি আলোহি সার্প আমান চেতংদুন মিতার ফারো ট্রক্সিরা ইং কয় কিডিং বাংসো ফ্লাইওভার স্টেট গভর্নমেন্ট পেন সিকাকুটি থমকেপরা ট্রক লাপেনকে ইন্ডিয়ান কারি পি পেন সিকাকুটি ইং কয়রা সিরকেপ কচিদার পন পেনসি সিকাকুটি ট্রক কেবরা ফোকাপে কন পেন কিমরাং পনল দেট আদাং ফ্রেক জাম আংকা আলং আসনসি আসাম আলং টা পিনাপ দেট কচিং রায় ই আর্নি তালন পঞ্জি বাংসো আর্নি কাতালন পন আংরি আসন বেন কাদো কাবি আ ডিস্ট্রিক আলং নাহাঙ্গে ঠেক পেন আর তানিং কান ফ আওয়াসমারা তুমাফান পোলিও কচিং রায় ই পি পঞ্জি অক্রানা সেকাম পেন দেট কচিং রায় ই আর্নি কাতালন আফান কেনাং সত কিসি কেডাং পাদু পন বমল বাংসো টেংসি স্টেট আলং লাখ ফক প্লি ক্যাবরা ফ আওয়াসমারা ফান পোলিও কচিং রায় ই কিপি পন আফান লং সুরি ইং কয়রা প্লি কচিং রায় ই আবুত মতাংতে আদিম পারেং পন টাংলো ভেনিজুয়েলা আলং পাফংনি চিকলিকে থেকে বাংাজক কিঠিটাং আমনে দাফাই বাংফারো সিরকেবরা ইংকয় আন বাদটাংলো ইন্ডিয়া পেন ভেনিজুয়েলা আলং কাপাগিরা চিকলিকে বাঙাফি দেট আপুঠাক নিংদুক চেপাকলাং পনসি অপারেশন আমিত স্টেট ইংপুপন অপারেশন আমিত স্টেট আজক পেন মুনিত মুনর আফান কেরাপ লাপেনকে পিউঠেকলাং নো আপরাহুত কেরাপ কাউরা আসাই অটপন পো ইন্টারনেট আরেন কেলাং মিনিস্ট্রি পেন কাপাকলাং পন লামথেয়া তেংকে বাংসো আসাই আমু আসন বেন পেন পাদাব ইন্ডিয়ান এয়ারফোর্স আরব সি ওয়ান সেভেন গ্লোবো মাস্টার কেরাপ আসন আমুং পেন পেন বাংপ্লি কেবরাই সি কাপে জগ আবিতুং ভেনিজুয়েলা আফান বার পন টাংলো মিনিষ্টার সরপুর নরেন্দ্র মোদী পিনাব আকাশবাণী মন কি বাত আজাই মেক পেন দেট লাপেনকে ইন্টারনেট আমি রতুমাফান মেথাং আনিংার লুকমাথা আলাম চেথান পঞ্জি মনাফং লা বাংকে ইংডেং ফারো ইসিরাথং কেবরা ফপো বাংসো জাই মেক আকাশবাণী লাপেনকে দূরদর্শন কেদো আনা নেটওয়ার্ক পেনান পার আকাশবাণী ওয়েবসাইট লাপেনকে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আজক পেনসিতামে আরজু লংজি স্টেট ডিস্ট্রিক্ট ক্রেহিনী আলং পিনাপ বড়ো গারো মণিপুরী লাপেনকে মার মিডিয়াম আফান সুংলর টেটকে টকা সাদলাং পাদু পনপ লোয়ার লাপেনকে আপার প্রাইমেরি আফান কাপাদু পঞ্জি বাংসো আসাদলাং আফান সাদলাং কি পিডু নতুম কিলুত ই আলু পেন পেন এ পাক ফটো কেদু আংঠেক আলু চিপনাংজি গুয়াহাটি রংসপি বিড়ি কাপা হেমফু আরি ডেং পেন কেদো আন আবিরিহাই হুয়ালং কিলুত আফান কেওয়াংজি জাখং ফ পেন কেডাং পন উনফান

0: তুমি হসেগা চিকলো নিফাইন করা ট্রক্সি ভমটিয়ানি সুরিনের করা ফোয়ানি কান কার বেজাই মেকনা কার জুদু আতম বাফাম স্টুডিও লংপানিলি এরন রংপি কার্ডম পাজিরসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং ডেংপেন কার বেজাই মেক ড্যাং পঞ্চলো জাইমে কে বাংলা কে মিডিয়াম ওয়েভ প্যান মিটার ফারুপলিরা ক্রেসিরা টক বরফ কিলো হার্স ফারো টক্সিরা ইনকয়রা সির ক্যাপলা প্যানকে মেগা হার্স প্যান ফারো ইসিরা ইসিরা টক বরট্রক কার্বি আজাই মেগালং প্যান আপ্রাংসি কে পিনি আসারলাম থে আর্জু সিনে পিনি আসারলাম থে কে আবেরেগ আবেরেগ রাগরা আচিকলি চমাঙ্কান তুদব লাম থেকে মা হাকো আহুদালাম এবয় রং ইসিয়াং বং নিকান ইসিভেটসি চমাঙ্কান আনন্দ ও পুষিব লামাত ইমুৎপো ইপুংবেদ আরি সুমারা বাংকে বাঙা হেম চমাঙ্কান আকাম কে ক্লেম দুন আনামাত সাইকাতি কি আপর চিলং দেল আনকে পুথত আনিকান আহেম সক আবিধারামাত কাং চিরপেন সুনাং কগলো লাসি বাং আংল কানিং রিয়াহুত আং জির পিয়া বাং লাসন আলামসি কানিং জে লাপেন আলাম থে দু কগলো কি পুদামকে বাং আহেম শিলাং পুয়ামাত আমেথাং আফানা বাংকে আবিদেত বাফান লাসি সারাম থে পুল আবেরে গ্রাগ্রা আচিকলে চমাঙ্কান তুদব মাতাংতে ভাং আকাম পেন কিসুং দুনপু কিপু ইদামালাম থে পিনি আসারলাম থেকে লাপু আঞ্চল
1: কাংথাই আদিম বারপি বারসু চিতি ইগ্রি বিজ্ঞান আর অনপেন কি কিম কেরাং বারপি বারসু কা চিতি হেমসু অলংসি বারপি বারসু চিতি নাংজি

0: চুচে জুঞ্জে আফ্রাং পেন বার পিবার সুদু দে রাফি সাবুন পেন এরি চারসাম নাকজি চুচে জুঞ্জে আফ্রাং পেন বার পিবার সু দু দে রাফি উসুমার আরি কারসাম আবি ইং হয় নাকজি এরি চিমি ইকেং চিমি কাইতা পাথি হেক নাকজি লাপেন পাংথির এর নাকজি বার পিবার সু কিদা মাহুত কিং অফ কালিতে সেন্ডেল চেঠো নাকজি উসুমার আফান্তা বার পিবার সু কিদা মাহুত কিং অফ কালিতে সেন্ডেল কিথন আবি ইং হয় নাকজি দো আনউ সোমারাতুম অক প্রাণ কাপি মেজি আফান বিজ্ঞানা রন পেন আরি কাচার সাম আবি ইং হয় নাকজি চুচে জুঞ্জে আফ্রাং পেন বার পিবার সু কিদা মাফি সাবুন পেন ইরি চিমুন আদা কয়সি চিচাম নাকজি ইরি কাছি চামহুট ইরি পং আন চিচাম নাকজি
1: নন্দতম কারবে জাইমে কারজুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংডেন পেন আদন থেকে কার বেজায় মেঘলং পেন পিনাপ কিরত কপর পঞ্জিয়া পুঠাকলে মাসাপসু চেঠান পনিক সিনা পিনাপলকে ভসি কচিকলো নিফাই ইঙ্করান্যের ক্যাপ ভম কুরুয়ারণি কার বেজায় মেঘলং পেন পিনাপ মানে তোমা প্রাংসিয় বাংকে আর্নি বাং আসন বীরতা আর্য ইকলং ইকজি বীরতা পেন আফিজং পিনাপ সিতামি নং তুম সরলাম থেতা আর্য ইকলং ইকজি বাংসর লাফিকে আসন সন কেনাং সরলাম জির কিরত কপর জুপন পেন আফি পিনাপ লাভাংকে ভম কুরানি পৎসি ই রুই পেন ফংনি কপার জুপন ভরেঙা বিরটা সিতামে নাংনিতুম আরজুই লংজি বাংসরের নাফি ই রুই পেন ফংনি কপার জুপন জাইমে কপা চুন ভাং কচংহাই হলুঞ্জি পিনাপ লাভাং সং দিং লং পেন লি কচংহাই পন আলুঞ্জি রং বং পেন নাংনিতুমা ভান বারি রংফারপি চন্দ্রকান্ত তেরাং পখিলা লেখেপি দেউরি রং পিলা পেনকে সোডার বি আলাংনি তুমি কিলুম পনালু নাংনি তোমা ফান কাপার জীবন যে ফান বরি পন পান পিনাপ কার বিয়ে যায় মেলাম পেন কিরক কাপার জীবন জিকে লাভ পান

নুনুর গাংসাম পর ফাইভ টি আপর পেন আসামি সালাম পেন বিয়েটাতে পি আর রিপোনেটা ফিরে রিসোই দেন মাতেন কে ও ইয়াং দেন দাম তুলনা

0: লুংচে থাক আজি গ্লং টাংল আদুন্থু কুইজ মাতে কাজু লাপেনকে থাক আজুক সেনাং কাজু পঞ্জিয়া বাং থারে লং সিং তিমু
1: কার্জুকে থাকলং কার্বিয়ে ফুর কিমু জুতাং জুবারা হিনসি নিদিন আর্জু পঞ্জিনাং তুমু ফান আসি থেকে পুলং দে থেকে পুনাং পুদুন দাপ্রাং নং যখন থেক পুলং দে নাং থাকল নন আসি কে চেংসি কার্বিয়া তুম রং কিমা লুন পু লুন ডো বাংস লুন ফান কুপু সিকিপু রুকা সেন পু সিকিপু আদুন্থু পরমাতেং পেন কার্বিয়া খে আলুন তেমো আকুরু কমাল চক চেলাং
2: রামসিনা সরপো
1: চক চেলাং লাহানো লাসো আকি দোকে থাকে লংবি ক্লেং সারপো কার্বিয়া তুম লুন তেমো আভেলাং পুরা সিনিং রেচো রামসেনো সারপো মির্জেং মুসুসু সিং মির্জেং পেন লং মির্জেং আফান পিরথে নাং তৈল মির্জেং মুসুসু লংবি ক্লেং সারপো আহেমসি নাং হুমরিল লাপেন আলাং লিতুম আলাং লিফান লুন তেমো থান তেকাংসি কার্বিয়া লুনা কুরুম প্লাং পুপু জু টেকাংল পুথরা দুন্থু কার্বিয়া তুম পাংরি পাংদন থেদুং পেন আদামাসার কাং থুর পঞ্চেং আহুত আ অকর জাং কমাল
2: কারেং টিপি
1: চ এগল কারেং লি এ মানে কারেং ইং টিপি কি জুৎসি আকার জু সের হং থম্পু কমা ফানসি কি পুল চিনি নিয়ে যা না নাংথান দেব বাইসং রেচু ফানসি কিপু বাইসং রেচু কিচু আহুত নাংকাচি দন্দুন ব্যাংকে থমা রেচু আহম রেচু জান্তা রেচু লাপেন কোসারিয়া রেচু আতুমপেন সেরানং এ আলাং লিফান কেপা জির পনপসি আলাং লিফান সেরহং থম পুসি চিঠাং পনল আসি কার্জুকে থাকে নিলে লাপানসি নারজুচত নারজুচল

0: আৰু নুনি মুঙা মা
1: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা নয়ন বড়ো
0: আৰু বাবু নুনা
2: কুলুম্বাই আংনি নামা মুশ্ৰী ৰাজেশ বাগলাৰী
0: জাৰু নুনা
3: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা বিবাৰী মালা
0: আৰু জাৰু নুনা
4: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা ৰূপালী চাৰু
0: জাৰু নুনি মুঙা
5: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা ময়ূৰী মহেলা
0: জাৰু নুনা
6: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা প্ৰণিকা বসুমতাৰী
0: জাৰু নুনি মুঙা মা
7: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা বেবী নাজাৰী
0: জাৰু নুনি মুঙা মা
8: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা মাইনা হংলাৰী
0: জাৰু নুনি মুঙা
9: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা বনিতা বাগলাৰী
0: জাৰু নুনি মুঙা মা
10: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা পাহি বাগলাৰী
0: আৰু জাৰু না
11: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা অঞ্চলী মহেলা
0: আৰু জাৰু না
12: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা ঋষিকা হাকলাৰী
0: জাৰু নুনি মুঙা মা
13: কুলুম্বাই আংনি মুঙা থৰাইনা নয়ন বড়ো
0: নু মা খালামনো সান্দং
13: খুলুম্বাই
0: জবত মজং জাদে নুনি খন্থাইয়া জারু নুনি মুঙা মা
14: খুলুম্বাই আংনি মুঙা থরাইনা ঋষিকা হাকলারি
0: জারু মা খালামনো না সান্দং
14: আঙ্গো দংসে মেথাই খন্ন সান্দং
0: দেখন
14: বিফানি দালায়াও গলেই বিলাই খিলি বাই রেসো মই দংখ জং দাও কওয়া গাফাই বাই বাডে সিকলা মসাফাই বাই বুহম বিখায়াও আয়ো গজম রাদালা নানাই ফাই বাই হনাই রং জানি বৈসাগু গজম বসানি দুহুরা হ পাগানানাই জঙ্গলাই গদান বসানি গদান গস গদান মিজিং নানান আয়ো জঙ রংজারি লগফর খুশি জানানাই গজম বসানি দুহুরা হ বাঙানানাই জঙ্গলাই গদান বসানি গদান গস গদান গদান মিজিং লানানাই আয়ো জঙ রংজারি লগফর খুশি জানানাই খবর ও সদম ছিনি খনান মন সুদম বর আয়ো হাই আয়ো হাই আয়ো হাই ক্রম ক্রম আগ্রম খাম দাম নায়ো থরি রি রসি ফুং সুনায়ো গো গো লিঙ্গো সের জানি গদৈ রংখুয়া বাগুরুম বাম সাদে হাইলা হুইলা লগফর খুশি জানানাই হাইলা হুইলা লগফর খুশি জানানাই বিফাংনি দালায়াও গলৈ বিলাই খিলিবাই রেসো মই দংখ জং দাও কুয়া গাফাইবাই বাডৈ সিকলা মসাফাইবাই গুহুম বিখায়াও আয়ো গজম রাদালা নানাই ফাইবাই হনাই রংজানি বৈসাগু খুলুমবাই
0: জোবত মজং মেথাই খনবাই জারুয়া বাবু নুনি মুঙা মা
7: খুলুমবাই আংনি মুঙা মুশ্ৰী রাজেশ বাগলাৰী
0: নুন মা খামনো সান্দং
7: আঙো মোনছে খন্থাই আওরাইনো সান্দং
0: আওরাইনাইছাই
7: জংনি ফরাইসালি জং বিবার বাড়িনি বাইদি বাইদি গাবনি বিবার অনলানানাই থায়ো গেলে না মিনি খুশিয়ই আলো গজনই দং জংনি বে ফরাইসালিয়াও সলো আর মেথাই খন্নানই মোসা মোসা লাইও খুশি আখাই আর খামানি জং মাউনো সলঙ গয়া বিজাবনি বজা
0: জবত সমাইনা জারু নুনি মুঙা মা
3: কুলুম্বাই আংনি মুঙা থরেনা বিবাৰী মহেলা
0: নুং মা খামগুনে না সান্দং
3: সে খন্থাই আওরাইনি সান্দং
0: আওরাইনাইছাই
3: জংনি ভারত হাদত গজো হিমালয় হাজো সনফা লৈথমা সঞ্জাহা সারি সারি রমাইনা হাজো ফারি ফারি

0: দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের সদস্য তথা মুরব্বী কৃষ্ণ ভাটসর সহ গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়। বৈঠকত দুর্যোগ ব্যবস্থাপনার আন্তঃগাঁথনি আর সামর্থ্য বৃদ্ধির বিষয় লৈ আলোচনা করে। ইয়ার উপরি উত্তর পূর্বাঞ্চলের আটাইক রাজ্য উপকৃত হওয়াক এন ডি আই এমর আর্হিত একটা আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্থাপনের বিষয় লো আলোচনা করে। বৈঠকত রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের অধীন রাজ্য রূপায়িত দুর্যোগ সঁহারি তথা প্রশমন বিষয়ক বিভিন্ন প্রকল্প আর আসনির প্রসঙ্গও স্থান লাভ করে। আলোচনায় রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের অতিরিক্ত মুখ্য কার্যবাহী বিষয়া পরাগ কুমার কাকতি, প্রাধিকরণের ভূমিকম্প বিপদাশঙ্কার প্রশমন শাখার অভিযান্ত্রিক উপদেষ্টা রাজেশ দত্ত, প্রকল্প প্রবন্ধক মির্জা মোহাম্মদ ইরশাদ আর বান প্রশমন শাখার অভিযান্ত্রিক উপদেষ্টা নব ডেকা উপস্থিত থাকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি গুৱাহাটীত লোকসভা ভবনত ভারতীয় স্টেট ব্যাংক আর নেটফ্রির জ্যেষ্ঠ বিষয়াসকলের সঙ্গে এখন বৈঠকত মিলিত হয়। বৈঠকত ঋণ সুবিধার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি আর অর্থনীতি অধিক শক্তিশালী করার বিষয়টি আলোচনা করা হয়। ইয়ার পূর্বে ভারতীয় ক্রিকেটর কিংবদন্তী খেলোয়াই সুনীল মলহর গাভাস্কারে লোকসভা ভবনত মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে। এই সৌজন্যমূলক সাক্ষাৎকালত ভারতীয় ক্রিকেটর ঐতিহ্য, খেলর পরিবর্তিত ধারা আর ক্রিকেটর বিকাশের সম্ভাবনা আদি বিষয়সমূহে স্থান লাভ করে। মাজুলীর শ্রী শ্রী আউনীআটী সত্রর সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামীক আজি বিয়লি কমলাবাড়ী ফেরীঘাটত স্থানীয় বিধায়ক ভুবন গাম আর বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিয়ে আদরণি জানায়। উল্লেখযোগ্য যে 17 জুনত লন্ডনের ব্রিটিশ সংসদত এটি অনুষ্ঠানত সত্রাধিকারগিয়ে মননশীল ভাষণ দিছিল। আজি মাজুলীত উপস্থিত হওয়ার পিছতে সত্রাধিকারগীক ভকত বৈষ্ণবসকলে গায়ন বায়নের সম্ভাষণ জানায়। ডক্টর দেবগোস্বামীয়ে সাংবাদিকর আগত এইদরে কয়।
1: আমি অলপতে যে লন্ডন যাত্রা সুসম্পন্ন করে আহিল, সেই সুসম্পন্নর আড়তে আছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আশীর্বাদ, দামোদরদেব মাধবদেব প্রমুখে সন্তসকলের আশীর্বাদ আর আমার মহাপ্রভু শ্রী গোবিন্দর কৃপা আর ভকত বৈষ্ণব তথা সত্র সভাকাঙ্ক্ষী রাইজর আশীর্বাদ। যদি আমি কিবা কিতাব অর্জন করেছো সে আপনার যোগেদিহে সম্ভব হয়েছে আর সেই খিতাব আসলে আপনার আর আপনার কারণেই আসলে আমি এনে কার্য করার আমি সুযোগ লাভ করেছিল। সেয়ে আপনার আজি এই স্নেহ মরম তথা শ্রদ্ধাযুক্ত সম্ভাষণে আমাক আকো আনমনা করে তুলিছে। আমি এই মুহূর্তত আপনার সকল সদৌটিকে কৃতজ্ঞতা জ্ঞাপন।
0: সম্ভাব্য বানর প্রতি লক্ষ্য রাখি পবিত্র অভয়ারণ্য পর্যটকের বন্ধ ঘোষণা করা হয়েছে। বান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার সম্পূর্ণ সাজু হয়েছে পবিত্র অভয়ারণ্য কর্তৃপক্ষ। বন্যপ্রাণী সমূহ সুরক্ষিত করে রখার বনকর্মী সকল তৎপর হওয়ার উপরি এখন যন্ত্রচালিত নাওর 19খনক সৰু সৰু নাও সাজু করা হয়েছে। আনহাতে বানর সুযোগ গ্রহণ করে চোরাং শিকারিয়ে যাতে অভয়ারণ্যখন প্রবেশ করব নয় তার প্রতিও পবিত্রার বনকর্মী সকল চোকা দৃষ্টি রাখিছে। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। অসম লোকসেবা আয়োগৰ সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অহা 5 জুলাইত অনুষ্ঠিত হ'ব। এই পরীক্ষা স্বচ্ছ আর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার কাছাৰ জিলা প্রশাসনে সকল ব্যবস্থা গ্রহণ করেছে। জিলা প্রশাসন আর লোকসেবা আয়োগের সমন্বয়ত পরীক্ষা সুচারুরূপে অনুষ্ঠিত করার নিরাপত্তা আর প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে। প্রশাসনে প্রকাশ করা অনুসরি পরীক্ষার্থী আয়োগের সকল নীতি নির্দেশনা মানি চলিব লাগিব। সকল পরীক্ষার্থীকে কিছু আগতীয় পরীক্ষা কেন্দ্রত উপস্থিত হবল নির্দেশনা দিয়া হয়েছে। তেজপুরতো এপিএসসি পরীক্ষা নিয়ারিক অনুষ্ঠিত করার শোণিতপুর জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে। দরং মহাবিদ্যালয় আর তেজপুর মহাবিদ্যালয় হবলগিয়া এই পরীক্ষার স্বচ্ছতা তথা নিরাপত্তা সুনিশ্চিত করবলৈ জেলা দণ্ডাধীশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীন পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভিতর নিষেধাজ্ঞা জারি করেছে। ডিব্রুগড় জেলা পুথিভঁৰাল প্রেক্ষাগৃহত 23, 25 আর 26 জুনত 3টা পর্যায়ত জেলা পর্যায়ের সুকিয়া যক্ষ্মা পরিচর্যা, গর্ভাবস্থাত যক্ষ্মা আর আয়ুষ্মান আরোগ্য মন্দির পর্যায়ত যক্ষ্মা রোগের বিশেষ প্রশিক্ষণ কার্যসূচী অনুষ্ঠিত হয়। জেলা টিবি কোষের সহযোগত জেপাকুয়ে এই কার্যসূচীর আয়োজন করে। অনুষ্ঠানত সভাপতিত্ব করে ডিব্রুগড় জেলার যুটিয়া স্বাস্থ্যসেবা সঞ্চালকে কয় যে এই কার্যসূচীয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির

0: গ্রীষ্মকালীন বিভিন্ন রোগ আর ইয়ার প্রতিকার বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান প্রচার করা হব। অনুষ্ঠানত ভাগ লব শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মৃদুপবন শইকীয়ায়। শ্রোতাসকলে অনুষ্ঠান চলি থাকা সময়ত 03612661876 আর 9435405222 নম্বরলৈ ফোন করে বিষয়টি সন্দর্ভত চিকিৎসকগৰাকীৰ সৈতে পোনপটীয়াকৈ কথা পাতিব পাৰিব। অনুষ্ঠানটি ৰাত ধৰিব জিন্দিৰাণী ডেকাই। ইজিপ্তে প্রথমবারের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ত প্রবেশ করেছে। ইরানের সঙ্গে আমেরিকার সিয়াটেলত অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের নিজের অন্তিমখন খেল এক এক গোলত ড্র হওয়ার সুবাদতে দলটোয় নকআউট পর্যায়ত স্থান লাভ করে। ইরানের রামিন ব্রেজায়নক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করা হয়। ইজিপ্ত নকআউট পর্যায়ত অস্ট্রেলিয়ার সম্মুখীন হব। খেল ড্র হওয়া সত্ত্বেও ইরান বর্তমানও নকআউট পর্যায়ের দৌড়ত বর্তি আছে। গ্রুপ জির আন এখন খেলত বেলজিয়ামে নিউজিল্যান্ডক 5-1 গোলত পরাস্ত করে। এই জয়ে বেলজিয়ামেও নকআউট পর্যায়ত স্থান নিশ্চিত করেছে। ইয়ার পূর্বে কাবো ভার্ডে আর সৌদি আরবর মাজর গ্রুপ এইচর খেলখন গোলশূন্যভাবে ড্র হয়। একটা গ্রুপরে আন এখন খেলত স্পেইনে উরুগুয়েক 1-0 গোলত পরাস্ত করে। প্রতিযোগিতাত আজি নিশা আড়াই বজাত হবলগিয়া গ্রুপ এলর দুখন খেলর এখনত পানামা ইংল্যান্ডর বিরুদ্ধে আর আনখনত ক্রোয়েশিয়া খানার বিরুদ্ধে অবতীর্ণ হব। একদরে কাইলৈ পুয়া 5 বজাত হবলগিয়া গ্রুপ কের দুখন খেলর এখনত কলম্বিয়া পর্তুগালর আর কঙ্গো উজবেকিস্তানের সম্মুখীন হব। বাতরি শেষ করার পূর্বে প্রধান বাতরিকা পুনরবার। বিশ্ববিদ্যালয় আর স্বতন্ত্র মহাবিদ্যালয়সমূহে বৃত্তিমুখী পাঠ্যক্রমের পুঁজির ব্যবস্থা নিজেই করব লাগিব বলে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুর মন্তব্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকীক উপকৃত করবরাকমত NDIMর আর্হিত আঞ্চলিক প্রতিষ্ঠান স্থাপন করবলে মন্ত্রী কেশব মহন্তর আহ্বান। সম্ভাব্য বানর প্রতি লক্ষ্য রাখি পবিতরা অভয়ারণ্য পর্যটকর বন্ধ। আজি আন্তর্জাতিক মাটি কঠাল দিবস উপলক্ষে গোয়ালপারাত বিশেষ কার্যসূচী। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি নিশা দুখন খেলত পানামা ইংল্যান্ডর আর ক্রোয়েশিয়া ঘানার মুখামুখি। এতিয়ার আঞ্চলিক বাতৰি ইমানেই। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিয়োগ বাতৰি। আগবঢ়াইছে উৎপল বৰাই।
2: অসম লোকসেৱা আয়োগে অসম চৰকাৰৰ ভূতত্ব আৰু খনন বিভাগত খালি হোৱা 11টা এছিষ্টেণ্ট জিঅ'লজিষ্ট পদৰ বাবে আবেদন বিচাৰিছে। দৰমহাৰ নিৰিখ মাহে 30,000 টকাৰ পৰা 110,000 টকালৈ, লগত 12,700 টকা গ্ৰেড পে আৰু অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থী জিঅ'লজি বা এপ্লাইড জিঅ'লজি বিষয়ত পোষ্ট গ্ৰেজুয়েট ডিগ্ৰী থকা হ'ব লাগিব। প্ৰাৰ্থীৰ বয়স 21 বছৰৰ পৰা 38 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট dgm.assam.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 15 জুলাই। ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াত খালি হোৱা 1,500টা প্ৰবেচনেৰী অফিচাৰ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। দৰমহাৰ নিৰিখ মাহে 48,480 টকাৰ পৰা 85,920 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থী স্নাতক হ'ব লাগিব। প্ৰাৰ্থীৰ বয়স 21 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট sbi.bank.in। আবেদনৰ শেষ তাৰিখ 8 জুলাই। দ্য আছাম কোঅপাৰেটিভ এপেক্স বেংক লিমিটেডত খালি হোৱা 25টা এছিষ্টেণ্ট মেনেজাৰ, এছিষ্টেণ্ট ব্ৰাঞ্চ মেনেজাৰ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। দৰমহাৰ নিৰিখ মাহে 31,630 টকাৰ পৰা 82,290 টকালৈ, লগত 7,900 টকা গ্ৰেড পে আৰু অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থী কমেও 55% নম্বৰ পাই স্নাতক হ'ব লাগিব অথবা যিকোনো বিষয়ৰ পোষ্ট গ্ৰেজুয়েট ডিগ্ৰী থকা হ'ব লাগিব। CAIIB, MBA অথবা CA প্ৰাৰ্থীক অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব। প্ৰাৰ্থী কমেও 4 বছৰৰ কৰ্ম অভিজ্ঞতা থকা হ'ব লাগিব। প্ৰাৰ্থীয়ে সম্পূৰ্ণ আবেদন পত্ৰ 30 জুনৰ ভিতৰত পোৱাকৈ এই ঠিকনালৈ পঠিয়াব লাগিব। দ্য মেনেজিং ডিৰেক্টৰ, দ্য আছাম কোঅপাৰেটিভ এপেক্স বেংক লিমিটেড, ফাৰ্ষ্ট ফ্ল'ৰ, হেড অফিচ, HB ৰোড, পানবজাৰ, গুৱাহাটী, পিন 7810001। বিতং তথ্যৰ বাবে acab.bank.in এই ৱেবছাইট চাব পাৰে। ভাৰত সঞ্চাৰ নিগম লিমিটেডত খালি হোৱা 100টা জুনিয়ৰ

0: আবেদনৰ শেষ তাৰিখ 4 জুলাই। নিয়োগ বাতৰি ইমানেই।
1: মন কি বাত হে জন জন কি, সবি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখি রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।

0: মেট্রিক কোন সনের পাস করে
1: মেট্রিক মই আমার আমি আছিলু 80 সনের কিন্তু 80 সনের যেটা অসম আন্দোলন হৈছিল নহয়
0: 79 নৰ পৰা আৰম্ভ হৈছিল
1: 79 নৰ পৰা আৰম্ভ হৈছিল যে তেতিয়া 80 আমার হেৰিয়ার এইটো মই ক্লাস 10 ত আছিলু ক্লাস 10 থাকা বছৰ হেতি বছৰ আন্দোলন কিবা কিবি হৈ গলে পৰীক্ষাটো মানে হেই বছৰ নহল পিছৰ 81 ত দিছো মই

তো তেখেত আহার আহার লেগে সেইখন স্কুলত এতিয়া আমার এই কালচারেল প্রোগ্রামবিলাক সাংস্কৃতিক দিকত অতি দুর্বল আসলে, কিন্তু তেখেত যেতিয়া আসলে সেই সময়তে আমি গান নাটক সকলবিলাক আরম্ভ হবলে লয় সকলবিলাকে, তেতিয়া একাঙ্কিকা নাটক আপনার ফুল প্লে ড্রামা আর নিজেও লিখেছিল তেখেতে নাট্যকার আসলে, আর স্কুলত এনেকা একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল যে মানে ইমান ধুনিয়াকে সববিলাক গীতর আপনার জ্যোতি রাভা জ্যোতি সংগীত বিষ্ণু রাভা সংগীত আধুনিক গীত একাঙ্কিকা নাটক ক্লাস ওয়াইজ ইমানে মানে কম্পিটিশন হবলে ললে সেই তেতিয়া আমি গান চান শিকিলো। তারপর আর চাকরি পিরিয়ডর পিছতো আমি বাহির কম্পিটিশন করবলে যাওয়া নাই, স্কুলতে কম্পিটিশন। তারপর মই যেতিয়া চাকরি করলো পার্মানেন্ট চাকরি হল নিজের ফালের মোট উপার্জন আহিল, তেতিয়া মোৰ সংগীত মোৰ হয়তো মানে জন্মর তেজত আছে কারণে যে ক্লাসিক্যাল শিকিব লাগিব এই ধারণাটা অহার পিছত মই ডিফু মিউজিক কলেজত মই এডমিশন লো 90 চনত, চাকরিটো করে আছো বারো এতিয়া 90 চনত মোৰ মানে লাইফর টার্নিং পয়েন্ট বলে কম, মই জীবনের টার্নিং পয়েন্ট মই 90 চনের পা এই 90 চনত যে মই সংগীত জগতত সোমালো তার পিছর পর আজির তারিখলৈকে আজিলৈকে তার মানে আমি পিছফালে ঘুরে চাবলে মই সময়